0: গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
1: বেটা,
2: ইয়েস পাপা, বরখোরদার,
0: ইয়েস ড্যাডি।
1: আপনি ভাষা মে বলো।
0: আরে হ্যাঁ হ্যাঁ।